0: এরা কহলে দিলদিকি দিছে কয়ে আনাই দিলদিকি দিছে সুমু কিছু কষ্ট নেনে এই নতুন নম্বর স্টার 274 আশ এদিকিটি নাম্বার 7 কুতুমা গেঞ্জেগে বলে লিওনে টগা
1: Me, Kotugeta Messianic and Touch FM.